লামতে দুসরা গীত শুনব আপনাদের কে কে লাগা ওয়াস্তে আছে ফিল্ম আছে ও লামহে গীত লিখিয়া হয়েছে শাহিদ কাদরী আর মিউজিক দিয়া হয়েছে প্রীতম।

0: FM 103 megahertz.
1: Good morning, it is Akash Fani Kohima, FM talk upon 103 megahertz pa apni han program di thake huni ase aur eta huni bo apni loke real time traffic update Kohima town laga monkhala ba loke na PHQ junction ta kole eta both north and south eta data debi light ase traffic to south mane উপর আহাখান আর নর্থ হলে নিচে যাখান কিন্তু আপনি অল্টারনেট রুট আলাক রাস্তা চলা বলে মনে আছে কলে হোল মিনিস্টার হিল টু জেল কলোনি চলাব পারে পিএইচ কিউ জাংশন পাওয়ার লোক না মেজর জাংশন তো কলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলা বলে মনে আছে কলে প্যারামেডিক্যাল টু টি মডেল টু আইজি এই রাস্তা চলাব পারে নইলে লেডি মাইলস রোড এই রাস্তা চলাব পারে টিসিপি গেট পাওয়ার লোক না রাজু পয়েন্ট হইলে এটা নর্থ বাউন্ডে হলে মদিরেট আছে আর সাউথ বাউন্ডে হলে লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নইলে বক্স কাটিং টু এনএচ এ কে টু সেন্সেস পয়েন্ট এই রাস্তা বি চলাব পারে নইলে ফুলবাড়ি টু খচিয়ে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লোক না সেন্সেস পয়েন্ট হলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে হালকা আছে ট্রাফিক কিন্তু আপনি আলাক রাস্তা চলাবলে মনে আছে কইলে সেন্সেস পয়েন্ট টু এন এইচ এ কে এই রাস্তা চলাব পারে হাই স্কুল জাংশন পার লোক না সেন্সেস পয়েন্ট হলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে ট্রাফিক টু কিন্তু আলাক রাস্তা চলাবলে মনে আছে কইলে বিলিগ্রাহাম রোড টু ডিবিএস চলাব পারে নইলে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে আর এন এইচ এ কে জাংশন পার লোক না সেন্সেস পয়েন্ট হলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে হালকা আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে এটা থাকিছে ইটা কারণে ট্রাফিক আপডেট আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 10:30
0: FM Dragoban
2: 103
0: MHz. News, music, and entertainment.
2: This is FM Dragoban.
0: FM 103 MHz.
1: Welcome back, listeners. It is Akash Fani Kohima, FM Dragoban 113 MHz. For up again, Huni Thakise program, Hindi film gun program. That is RJ's choice. Mulaka person Hindi film gun program. So, up again. লাকা মেসেজ আকো আহি কিনা আছে মই মেসেজ পুরি দি কিনা আকো আপনি কেন কারণে দুসরা গীত বাজাই দিয়া হব এটা লিখি কিনে পঠা আছে হাই গুড মর্নিং আর জে জেকব আউসম প্লে লিস্ট এনিওয়ে আই এম এনজয়িং লিসনিং টু ইয়োর সুইট অ্যান্ড নাইস প্লে লিস্ট এনিওয়ে হ্যাভ এ নাইস ডে কইনা ইচাকাটো ফ্রম ডিমাপুর তাই লিখি কিনা পঠা আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ ইচাকাটো ফর রাইটিং বগাজন বরা অভিজিৎ পি লিখি কিনা পঠা আছে গুড মর্নিং মাই ডিয়ার আর জে জেকব আই এম এনজয়িং ইয়োর সুপার ডুপার অ্যান্ড আউসম ট্রেক কইনা লিখে আছে এন্ড নেক্সট সং প্লিজ ডেডিকেট টু আর জে জোসায়া ওয়েল থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ ফর রাইটিং অ্যান্ড অফকোর্স নেক্সট সং আই উইল ডেফিনেটলি ডেডিকেট ইট টু আর জে জোসায়া অ্যাস ইউ সে ইট অ্যান্ড ইটি লিখে কিনা কথা আছে স্যার ইজান কার্বি আনলং পড়া প্রেমিকা তেওয়া স্যার লাইফ ইন প্রোগ্রাম কি রে কল না যায় না যাওয়া হয় সেহ মই ট্রাই করি থাকে 5-6 মহিনা হয়েছে কল না যাও তো কইনা লিখে আছে ওয়েল প্রেমিকা কল তো যাব কিলে না যাব আপনি আপনি লাগা লাইন পড়া আছে না ইয়াতে পড়া তো ইয়াতে তো ঠিকই যা আছে এখান তো কল তো অদায় পাই আছে বাট এনিওয়ে আজি লাইভ ফোন ইন প্রোগ্রাম থাকিবলে আছে দ্যাট ইজ ফ্রম 11:30 তো মই আপনি হান সব কেইটা পড়া অ্যাডভান্স পড়া কই দিয়ে আছে ফোন করবি আপনি হান কিন্তু ফোন করে তেনতে আপনি হান নকরি আগে দে কোনটো ফিল্ম গানা শুনিবলৈ মন আছে ভাল ভাল এইটো ডিচাইড কৰি কিনা ৰাখি কিনা আৰু টাইটল অফ দ্য সংটো বি ঠিক ঠাক জানি কিনা আপুনি হান কল কৰিবি তেনেকুৱা হ'লে টাইমটো ৱেষ্ট নহ'ব টাইমটো বৰবাদ নহ'ব কিন্তু মানে কলৰ দোচৰা খানি বেছি ৰুকি থাকে সেইটো কাৰণে আপুনি হান এইটো জানি ল'বি মই এতিয়াৰ পৰা কৈ দিয়া আছে আপুনি হান এডভান্স পৰা কি গানা শুনিবলৈ মন আছে এইটো ঠিক ঠাক মনতে ৰাখি কিনা কল করিয়া দিন দে মই রিসিভ করিয়া দিন দে আপনি আন ইটু গানা লাগে ইটু ফিল্ম লাগা কই না মই কে কই দিবি তিন গাওলে মই বাজাই দিব কিন্তু যদি গানাত ইটু ফিল্ম নাই বলি তো মই আই এম সো সরি দ্যাট ইজ মই খালা ইটু লাইব্রেরিতে না থাকি সেগুলো তো আই ক্যানট প্লে এনি সং আই মিন আপনি মাঙিয়া গানা তো বাজাব না পারব কিন্তু কোনটো গানা থাকি আছে বলে তো মই জেলবে বাজাই দিব কিন্তু আপনি গান অপশন দি থাকে মই খানকে ইটু ইটু আছে না নাই ইটু আছে না নাই এইটো গান কৈ থাকিলে তুমি বেছি লম্বা হৈ যায় আই মিন টাইম ৱেষ্ট হৈ যায় এইটো কাৰণে আপুনি ইয়াত পাৰাটকটো এনেকুৱা এডভান্স পৰাহে মনতে ৰাখি কিনা ওইখানকে ডাইল করছি বলে মই জেউলবি বাজাই দিব কই না মই আপনি হেনকে মাং করে আছে আর এটা কো লিখে আছে হ্যালো আর জে এন্ড লিসনার্স এফ ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং টু এন্ড হ্যাভ এ নাইস ডে কই না রমেশ পাত্র রুনু পাত্র এন্ড লাকি গোলাঘাট আসাম পরা লিখি না বোধ হয় আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ রমেশ পাত্র রুনু পাত্র এন্ড লাকি ফ্রম গোলাঘাট আপনি হেনকে বি মই উইশ করে দিয়ে আছে হ্যাভ এ নাইস ডে কই না আর ইয়াতে আকো লিখি আছে গুড মর্নিং আসল মু Alam alaikum sobo. I don't know what is this, but anyway, thank you. Moi bi cycle banai banai gena enjoy kuriya se. Koyina likhiya se itu. This is Golaghat para Golaghat Assam para Muhammad Kasim Ali tabi likhi na pata se. Okay, thank you so much. লিখি কিনা পঠাই দিয়া কারণে আপনি ডেডিকেট করে দিবি আছে ওয়েল নেক্সট সং তো সবকে ডেডিকেট করে দিয়ে আছে তো এটা শুনব আক আপনাদের কে কে লাগাও আছে আছে ফিল্ম আছে নিউ ইয়র্ক গীত লিখিয়া হয়েছে সন্দীপ শ্রীবাস্তবা মিউজিক দিয়া হয়েছে প্রীতম

0: FM 드래그밴 News, Music and Entertainment FM 103 MHz
1: 벙하이 통나노예 방두 HIV 하드 AIDS Prevention and Control Act 2017 HIV 뉴부트가이 한 양한 니게
2: 하바 샤콩니의 가슈람 로로 도웨이 라이싱 말리샴 하드 르푸 녹뉴 한람마이 HIV 뉴부크게 한데에 느득한 싱슈디게
1: 제니 한데에 너버 가독뉴 능한 케샤
2: 하바 샤야나 나글란 스테이트 AIDS 컨트롤 소사이티 호메숑 바니게
3: HIV AIDS Act hajan nido antik nyat kamthan ati yandibu hoba violet pu shanga
4: pandawai didashi HIV AIDS ka kamanan kila hoba tapat pu ek hajan nido antik nyat ko HIV shat paubu hoba ho shadai la pu buat la shanga ki
3: ho ektai HIV shat kibu matche ko hawan te do chago kamsilai kamhanga wedo shibua mangsi sau chau shanga hoba lubu kauta kamdana puran phoda
4: habung yedibu Naglin State AIDS Control Society tangu ga kuda
0: FM Dragon Band
5: 103 MHz
0: News, Music and Entertainment
5: This is FM Dragon Band
0: FM 103 MHz
6: Itu aka shipani kohima Women Program Day ako sob manogi swagat kuridia se
7: আজি আমাৰ ৱেমেন প্ৰগ্ৰাম ডে আনিটি আছে হেল্থ এণ্ড ফেমিলি ৱেলফেয়াৰ পৰা ৱৰ্ল্ড ন' টোবেক' ডে যোনটো 31st মে ডে মানাই ইটো চাল ৱৰ্ল্ড ন' টোবেক' ডে লগা থিম আনমাস্কিং দ্য এপিল কাউণ্টাৰিং নিকোটিন এণ্ড টোবেক' এডিকশ্যন ওপৰ ডে ডক্টৰ ছাইমন ডিপুটি ডাইৰেক্টৰ ষ্টেট নডেল অফিচাৰ নেশ্যনেল টোবেক' কণ্ট্ৰল প্ৰগ্ৰাম Directorate of Health and Family Welfare Nagaland logot Vito Brahi interview law program ekta honibo pabo World No Tobacco Day do hotai sal 31st May day observe kore thake asol kuri kina idu din do kile mane koile sai jaile tobacco kisam ka bra ekjon bimar kisam olai jai aro কালি কিনি কিনা খা বৰা পইচা টকা নেপেলাই কিন্তু বেমাৰ ওলাই যাইলে গাঁও মাংস বি দুখ আৰু দেখপাল নেমেদি বি পইচা টকা বেছি পেলাই ইটো কাৰণে ইটো দিনটো হ'লে চব মানুহকে জানকাৰী বা টোবেক'টো কিমান একজন কাৰণে পিয়া আছে আৰু ৰিমাইণ্ড কৰিবলৈ কাৰণে অবজাৰ্ভ কৰি থাকে তো আমি কাৰণ আহিবি চব মানুহ ডক্টৰ ছাইমন লগা ইণ্টাৰভিউ লোৱা ওপৰ শুনিব
8: বেশি খুশি আছে আজি আমার স্টুডিও আহিগিনা আছে ডক্টর সাইমন কোন হে ন্যাশনাল টোবেকো কন্ট্রোল প্রোগ্রাম লগা স্টেট নোডেল অফিসার আছে তার লগতে আসল করে কিনা আমি খান ওয়ার্ল্ড নো টোবেকো ডে এটো লগা ওপরতে কিছুমান কথা বতরা করা হব ডক্টর আপনার সময় পাই কিনা আজি আমি খান লগা স্টুডিও আহিগিনে টোবেকো এটো আসলে কি আছে আর কি কারণে এটু দিন তো হইলে তো আল্লাহ করে কিনা আমি খান মানি থাকে বা অবজার্ভ করে থাকে এটু খান তো আমার খানকে জানকারী খান দিবলে আহা নিবিদে বেশি খুশি আর আমার লাগা প্রোগ্রাম দিবি আপনারকে স্বাগত করে দিয়ে আছে তো আমি খান ডাইরেক্ট কোয়েশ্চেনতে যাই যাব সবচেয়ে পহিলা আমি খান এতিয়া জানিবলে মন থাকা তো হইলে ওয়ার্ল্ড নো টোবেকো ডে এটু দিনটো হইলে তো আসলতে কি আছে এটু আমি খানকে কইলে বেশি খুশি হব
9: থ্যাংক ইউ বিথ আমিকে টাইম দিয়ার কারণে আর এইটো আপনি সুধিয়ালা তো মই ফার্স্ট এইটো কই দিব ওয়ার্ল্ড নো টোবেকো ডে তো আসলে তো কে আছে নহলে কেনেকা করে কইলে তো ওয়ার্ল্ড নো টোবেকো ডে তো WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পৰা স্টার্ট করিয়া লাগা দিন আছে আর সদায় চাল এভরি ইয়ার 31st মে টি এইটো অবজারভেশন করে এইটো দিনটি গভর্নমেন্ট হেলথ অর্গানাইজেশন সিভিল সোসাইটি পুরা মিলাই কেনা টোবেকো ট্রলা লগা খাতরা বিয়া খান আর টোবেকো ইন্ডাস্ট্রি খান লগা আলাগ আলাগ কিসিম কিসিম টেকটিক্স পড়া হুঁশিয়ার করবলে aru effective measures promote kuri kena nicotine aru tobacco addiction bond kuri bole hata bole public awareness di thake
8: acha acha to asol kuri kena aru jane bole mon thaka to hile amakan world no tobacco itu do hile do ki karne am observe kuri ba mani thake
9: itu ki karne world no tobacco di to observe kuri koile to public khan ke tobacco related laga bimari khan bhal pura jani bokarni bacha khan aro youth khan ke tobacco addiction nakuribo karni protection dibole public khan ke tobacco habit chori bole aro tobacco control laws aro policies khan ekdom strong takat kuribole aro tobacco cholai kene muria laga kumti kuribole itu observe kori thake
8: itu balbra amakan ke koi dia garne bishi khushi ase to hodai sal amakan world no tobacco day itu mania homoi de theme kisim loigina amakan manigina ahi ase to 2026 itu sal laga theme dubi ki ase
9: acha 2026 itu sal laga theme dole do unmasking the appeal countering nicotine and tobacco addiction ase tobacco industry khan pra kisim kisim tactics to laigina bacha khan youth khan ke phuslai influence kuri die bisi sundar nolebi eye catching ekdom attractive design banaigina bacha khan youth khan ke chukai die itu design khan to latu ini pen nishina thumb drive nishina alala kisim gadgets khan kisim kisim flavors dhaligena haligena banai die aru industry khan bra taikan ko tu le itukhan tu harmless ase addictive no hoy itukhan tu ini mouth freshener ase koi gena public khan ye chukai de holibi itukhan asti asti khai gena taikan laga products khan cholai gena khai gena addiction tu huje itukarni industry khan laga chalak khan jani bole aru nicotine tobacco addiction counter kori bole itu team loikena ase
8: acha acha this right ta aro jani bole mon thaka do amar state Nagaland to do amakan tobacco kha ba tobacco use la scenario itu do kiniga hoigine thaki ase
9: acha ami ji short par koi dibo Nagaland ti tobacco scenario to iniga ase global adult tobacco survey gets to 2016 itu dikha ase 43% adults manukhan hi kisim kisim tobacco khai ase Nagalandi aru ekta global youth tobacco survey 4 GOETS 4 2019 dikha ase itu bi 43% school ja bacha khan aru age group tole to 13 pra 15 years lai age group ti sob tobacco khai ase
8: to amar desh india de saishe kule mane amakan itia tobacco ba pan sada kisim khan thake to kundu khan he sobse common ase kobo paribo
9: acha itu common forms tole to itu ase mainly smoking form kure aro smokeless form ase to smoking form tole to cigarette biri hookah itu khan smoking form ase aro smokeless form tole to khani gutkha pan tamal rajnigandha shikhar itu khan hi smokeless india itu ase itu khan hi commonly use kore hinde di
8: acha acha to ekjon itu khan kha ase kule to talaga effects to hile to kiman harmful ase ba kiman bia ase ko paru
9: acha itu tobacco la harmful effects kan to le to bi sha ase aro tobacco ti any chemicals kan bishi thake more than 7000 itu to le smoking form ti thake aro smokeless tobacco ti la to more than 3095 iniga ase aro itu chemicals kan mazauti cancer causing agents bishi thake edorne kite ami kan smoke korbo nolibi tobacco khabo itu chemicals kan he itu ami kan laga

0: normal cell. Normal cell to abnormal cell banai de. Aru abnormal cell kan bra cancer hui jay. Aru itu to jodi apni smoke kore ase kole to apni smoke bra itu chemicals to jay gan apni la lungs itu damage kore de. Lungs damage kore se aru tati chemicals kan tati khun logo di jay jay absorb kore kena khun logo di jay khun logo di birai jay tu ola to khun ku di jay itu kan sob jaga di jay gana effect kore jay. Aru ina kore gana last ola to bishi cancer hoi jay lung cancer hoi jay mouth cancer throat cancer ina hoi jay aru itu heart disease stroke heart attack itu kan bi kore jay nohole bi reproductive issues bi thake tobe kan para আমি খান কি ইনফার্টিলিটি এইটো বি করে দিয়ে আর তাতে স্পার্ম কাউন্ট বি কমতি হয়ে যায় মিসক্যারেজ হয়ে যায় নহলে বি লো বার্থ ওয়েট বাচ্চা খান বেশি কমজোর করে কেনা বাচ্চা পাই যায় আর কেতিয়াবা তো বাচ্চা পাইলে বি আর বাচ্চা খান তো ডিফেক্টিভ বি হয়ে যায় এইটো আছে আর তবে গো খা পড়া আমি খান লা ইমিউন সিস্টেম বি কমজোর করে দিয়ে কেতিয়া আপনি লা ইমিউন সিস্টেম কমজোর হয়ে যাব তাতে আপনি লা বডিটো এনি ডিজিজ খান বুঝিব না পারে হয়ে যায় এইটো কারণে কিসম কিসম ডিজিজ কিসম কিসম বিমারি ওলাই
1: যায় আমি খান এতিয়া টবেকো বা সিগারেট খান খালা কথা কয়া সময় দিয়ে কিবা একটা জানি বলে মন থাকা এটা তো মানুষ খান বেশি সেকেন্ড হ্যান্ড স্মোক এটু বি কই থাকে তো এটু তো আসল দেখি আছে
0: সেকেন্ড হ্যান্ড স্মোক তো হলে তো আপনি স্মোক নকরে হলে বি কোনবা মানুষ আপনার ওসরতে স্মোক করে নহলে বি কোনবা মানুষ আপনি থাকা লারম দিয়ে স্মোক করেছে তো তাই লাগা স্মোক তো আপনি ইনহেল করে আছে আপনি বি ব্রিথিং করে আছে তো এইটু খান আপনি তো ইনি ইনহেল করা লা তো আপনি বি ইনি খা নিচিনা হয়েছে স্মোক করার নিচিনা হয়েছে এইটু স্মোক তো হলে তো সেকেন্ড হ্যান্ড স্মোক এনেকা কয়ে আর সেকেন্ড হ্যান্ড স্মোক হবি ইনি অ্যাক্টিভ স্মোক হবি এফেক্ট হলে তো ইকি আছে
1: এটা বি জানি দিয়ার কারণে বেশি ধন্যবাদ আর এটা এদের দুসরা একটা জানিবলে মন থাকা নইলে ইন্ডাস্ট্রিজ খান কয়ে আছে এই টপিকও লাগা ইন্ডাস্ট্রিজ খান তো কি কারণে আমার খান লাগা বাচ্চা খান নইলে বি নো জওয়ান খান কে হে টার্গেট করে থাকে
0: আচ্ছা তাই খান আমি খান লা বাচ্চা খান ইউথ খান কে টার্গেট করে কেলে মানে বাচ্চা টাইম পড়া এডিক হওয়া খান হি ইন্ডাস্ট্রি লাগা লাইফ লং কাস্টমার হয়ে যায় আর ইউথ খান পড়া অ্যাট্রাক্টিভ প্যাকেজিং আর ফ্লেভার্স খান বেশি ভাল ক্রেজি হয়ে যায় আর তাই খান লাগা সাথী সাথিনী লাগা পিয়ার প্রেসার এটি বি আহি যায় আর সোশ্যাল মিডিয়ার পড়া বি তাই খান পড়া এনে জালদি জালদি জানি যায় তো পড়া ইন্ডাস্ট্রি খান হি বাচ্চা খান ইউথ খান কে হি ফার্স্ট টু টার্গেট করে কোটপা এইটো হলতো হলে এনে পার্লামেন্ট পৰা পাস করা লা আছে ল আছে এইটো কোটপা টু স্টেন্স করে আছে সিগারেটস এন্ড আদার টোবাকো প্রডাক্টস এক্ট 2003 ইন্ডিকা কয়ে আছে কোটপা টু
1: তো এইটো কোটপা লাগা অবজেক্টিভস বা তার লাগা ভাবনা এইটো কি কি খান থাকিব
0: আচ্ছা এইটো কোটপালা মেইন অবজেক্টিভস খান তো হলে তো এইটো আছে এনে টবেকো স্মোক পৰা প্ৰটেকশ্যন দিবলে আৰু টবেকো এডভাৰটাইজ নকৰিবলে আৰু বাচ্চা খান মাইনৰ্ছ খান কে টবেকো বিক্ৰী নকৰিবলে আৰু টবেকো কনজামশ্যন কমতি কৰি দিবলে আৰু এৱাৰনেছ দিবলে আছে এইটো খান চব এইটো কোটপালা মেইন অবজেক্টিভছ আছে
1: আমার খান কোটপা লা কথা কয়ে আস সময় দে এদে কোটপা সেকশন ফোর এটু তো হলে তো কি দে ডিল করে থাকে
0: সেকশন ফোর এটু কয়ে এটু নো স্মোকিং ইন পাবলিক প্লেসেস এটু কয়ে আছে তোলে তো কোন বি পাবলিক প্লেসেস দিয়ে স্মোক করবলে না দিব এটু লা আছে প্রহিবিশন আছে
1: আচ্ছা এটু মানা আছে
0: হয় মানা আছে
1: তো দুসরা একটা তো হইলে তো সেকশন সিক্স এ আর সেকশন সিক্স বি এটু বি কয়েছে তো এটু দুইটা তো হইলে তো কি আছে
0: আচ্ছা এটু সেকশন সিক্স এ তো কয়েছে এনি বাচ্চা খান এনি বিলো 18 ইয়ার্স বাচ্চা খান পড়া টোবেকো প্রোডাক্টস তো bikri bi nakuribo aru kinia bi nakinibo takan pra neither buy or sell tobeko ito ase aru to itu section 6 b itu pra ko to any school laga wall pra 100 years to 300 feet ase 100 years tak to tobeko bikri nakuribo ito lagu ase
1: aru ekta do ase pk 2019 itu bi ko ase to itu do asul di kies na
0: ache to peka bi ini amikan kotpa ina ko anishna ekta ase abbreviation ekta ase to prohibition of electronic cigarettes act 2019 itu ko ase peka to itu to le to electronic cigarettes kan india ti sell ko bole mana ase aru itu e cigarettes kan to le to electronic device ase aru itu device bidote liquid ase aru itu liquid loti nicotine aru kisim kisim chemicals ase kitia itu liquid to heat nolebe groom kro dibo aerosol ulai jae aru itu aerosol inhale kuri loi itu aerosol kan tole bisi harmful ase aru bisi addictive ase
1: acha laws la khan bi ekdom bhal bra ami khan ke pui dia hoise ite aru distracta ami jani bole mon thaka do hele tobiko kha manu khan nolbi smoke kriya manu khan chari shikule to tar laga bhal khan du ki ki ase ito ami ami khan ke koile bishe bhal hobo
0: acha tobiko kha khan chari shikule to tar la bhal khan to benefits khan to la tu do ase tobiko kha dam dilo to ini heart rate nolibi blood pressure bi uthije olibi kitia chori dibo tobe ko chori dibo tati apni la heart rate aro apni la blood pressure to normal te ahije apni la blood oxygen level to la normal te ahije aro apni la itu sas lo bole breathing itula bi improve hoije aro apni la heart attack stroke hobule laga risk komti hoije mouth cancer, throat cancer, lung cancer, hobule laga bi risk komti hoije. Apni laga over health status to improve hoije. Aru apni la life expectancy bi increase hoije. Aru apni hi healthy life, aru healthy family hoije.
1: Ekjon manu itwan khasi kole to chari bole bi bishi duk pai kine kumba to thaki bole bi pare. তো আমি খান কেনেকা টপিকো এইটো হান্তু ছাড়িবলে কারণে মদত কেনেকা পৰা লবলে পাৰি আছে আৰু সেন্টাৰ কোনোবি হলিবি আমি খান কে এইটো খান্তে মদত কৰিবলে পাৰি আছে না নাই এইটো আমি খান কে জানকাৰি দিলে বেছি খুশি হ'ব
0: ওই এইটো টপিকো খা মান খান্তু ছাড়িবলে বেছি দিগদাৰটো হৈছে হলিবি ছাড়িবলেতো পাৰে আৰু এনি তাই খান এনি নিজৰ প্ৰবি সেলফ strong determination bra turbo pare chora kan bi thage hole bi bisula to na pari je idorni tai kan counseling bi lagi support lagi aro any kitabo to treatment bi lagi je to any tai kan itu counseling hole bi tai kan itu support lagi kole to district hospital di tobacco cessation center ase aro itu tati tobacco cessation center di counselors kan ase psychologists kan ase aro ni nicotine replacement therapy bi thage ye dorne tai kan kun kun hole bi itu treatable mon ase aro help lai gele do tati jabo pare aro itu koimati nha ke te ase aro dimapur te cihsrd itu center ase
1: ডক্টৰ আজি সময় পাই কিনে আপোনাৰ আহি কিনে আমাৰ খানকে এইটো লওঁ অপৰ চব ভাল পৰা কৈ দিয়াৰ কাৰণে বেছি খুচি আছে আমাৰ খান লগা প্ৰগ্ৰাম শুনাবিলাক বেছি থাকিব তো শুনাবিলাক খান দিয়া আপোনাৰ লগা লাষ্ট মেছেজ এটা ক'বলৈ মন থাকিলে কৈ দিবি বেছি খুচি
0: আচ্ছা আমি খান চব মিলাই কিনা ইকুৱেল ৰেছপনচিবিলিটি বুকি কিনা আৰু কালেক্টিভ এফৰ্টছ দি কিনা টবেকো হেবিটছ choribo rukabo wegena sobke request kuriyas
2: achi amar women program de anitia se health and family welfare bra world no tobacco day jindu 31st may de manai itu sal world no tobacco day laka theme unmasking the appeal countering nicotine and tobacco addiction opor de dr simon deputy director state nodal officer National Tobacco Control Program, Directorate of Health and Family Welfare Nagaland logot Vito Brahi interview law program ekta honibo paise aji amar women program imanotihi sales kuridi ase.

0: কিন্তু আপনি কেন অল্টারনেট রুট আলাগ রাস্তা চলা বলে মনে আছে কইলে অল মিনিস্টার্স হিল টু জেল কলোনিটো রাস্তা চলাব পারে পি এইচ কিউ জাংশন পার লই কিনা মেজর জাংশন তো কইলে এটা নর্থ বাউন্ড হইলে লাইট আছে আর সাউথ বাউন্ড হয়ে লাইট আছে কইনে আপনি এনকে জানাই দিয়েছে কিন্তু আলাগ রাস্তা চলা বলে মনে আছে কইলে প্যারামেডিক্যাল টু টি মডেল টু আই জি এই রাস্তা চলাব পারে নইলে লেডি মাইলস রোড এই রাস্তা চলাব পারে টিসিপি গেট পার লই কিনা রাজু পয়েন্ট হইলে এটা নর্থ বাউন্ড হলে মদিরেট আছে আর সাউথ বাউন্ড হলে লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাব বলে মনে আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নইলে বক্স কাটিং টু এন এইচ এ কে টু সেন্সেস পয়েন্ট এই রাস্তা চলাব পারে নইলে ফুলবাড়ি টু খচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লই কিনা সেন্সেস পয়েন্ট হইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে ট্রাফিক টু কিন্তু আলাগ রাস্তা চলাব বলে মনে আছে কইলে সেন্সেস পয়েন্ট টু এন এইচ এ কে এই রাস্তা চলাব পারে হাইস্কুল জাংশন পার লই কিনা সেন্সেস পয়েন্ট হইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট লাইট আছে ট্রাফিক হালকা আছে কিন্তু আপনি এখন আলাগ রাস্তা চলাব বলে মনে আছে কইলে বিলিগ্রাহাম রোড টু ডি বি এস চলাব পারে নইলে হাইস্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে এন এইচ এ কে জাংশন পাড়া লই কিনা সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে ট্রাফিক হালকা আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মনে আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে এই থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 12 বাজিতে
1: News, music and entertainment. FM 103 megahertz.
0: গুড মর্নিং লিসনার্স ওয়ান্স এগেইন এইটো আকাশবাণী কোহিমা এফ এম ট্ৰাগোপান 101 মেগাহৰ্জ পৰা আপুনি এই প্ৰগ্ৰাম দি থাকি শুনি আছে আৰু এতিয়া শুনি হ'ব লাইভ ফোন ইন প্ৰগ্ৰাম ৰিকুৱেষ্ট প্ৰগ্ৰাম ডেট ইজ ৰিকুৱেষ্ট আছে লাইভ ফোন ইন আপুনি এখন ডাইল কৰিব আৰু আপুনি এখন মাগিব আৰু এইটো হিচাপতে মই আপুনি এখন লগা গানা বজাই দিব সো নম্বৰ আছে মই কৈ দি আছে 0370224-3036 আৰু একবাৰ কৈ দিয়া আছে 0370224-3036 আৰু আগেৰে কৈ দিয়া নিচিনা টাইম ৱেষ্ট নকৰিব এইটো কাৰণে আপুনি ঠিক ঠাক ভাবি কিনে থাকিবি কোনটো গানা শুনিবলৈ মন আছে এইটো ঠিক ঠাক ভাবি থাকি কিনা মই কৈ দিলে মই আপুনি কাৰণে বজাই দিয়া হ'ব ৱাইল্ড লিষ্টনাৰ্ছ গান মই ফোন কলটো এতিয়াতো অলৰেডি ৰিচিভ কৰি লোৱা আছে এইটো কাৰণে মই আপুনি লগা ফোন কল ৰিচিভ কৰি কিনা বজাই দিব হেল্ল'
2: হেল্ল'
0: অঁ হেল্ল'
2: নমস্কাৰ ছাৰ
0: নমস্কাৰ নমস্কাৰ
2: অমল বসুমতারী কই আছে স্যার
0: আচ্ছা অমল বসুমতারী না আচ্ছা
2: হয় হয় হয়
0: কবি কি
2: আছে জ্যাকব স্যার আপনি আহিলে তো মই প্রোগ্রামতে আহি কিনা থাকিব না পারে দে আপনি প্রোগ্রামতে আহিছে কইছে মানে কইলে মানে মই তো হদাই দিন পার্টিসিপেট করিব বিচারে
0: আচ্ছা আচ্ছা ভাল আছে তো ভাল আছে তো
2: হয় হয় আপনাকে মই বেশি ভাল পাই তো
0: ওকে থ্যাংক ইউ
2: সব আর জে পুরা আপনি তে মোহন সব সাটিকান পুরা সব বেস্ট আর জে আপনি হে থাকি আছে দে জ্যাকব স্যার
0: Okay, thank you so much.
2: Hi.
0: So, Aji, Kobi Kuntu Gana Honi Ule Mona Se?
2: Kresan Abatar Ase Niki.
0: Ki Ase Goshe?
2: Kresan Abatar.
0: Kri?
2: Hi.
0: C-R?
2: Hi. Apuni Laga Avastu Aji Kom Kya Hi Dashi De?
0: ঠিক আহি আছে মই মই ঠিকে শুনি আছে কৃষ্ণ আপতাৰ এইটোতো নাই দেই
2: নাই দুলহান হাম লে যায়েঙ্গে আছে নেকি
0: দুলহান
2: হয় দুলহান হাম লে যায়েঙ্গে
0: দুলহান দুলহান হাম লে যায়েঙ্গে দুলহান হাম লে যায়েঙ্গে তুমি নাই তো
2: এই ফিল্ম লাগা কান আপনি লাগা মিউজিক বেন্ডে আনি বিদে ভাল ভাল গানা থাকি আছে
0: ওকে ওকে ঠিক আছে ঠিক আছে
2: হয়
0: হয় তো কোন তো ফিল্ম বাজাই দিব আজি আপনি একটা থাকিয়া লা কই দিবি
2: তো আজি তো কোন তো কোনি বলে মন থাকি আছে পাহরে যাইছো ফিল্ম গান দালাল বি নাই না
0: দালাল বি নাই তো দালাল মই থাকা তো না জেনে দে দালাল তো দালাল বি নাই দালাল নাই
2: হয় হয় হয় তো কোনটো

0: আপুনি বোলে মন থাকি আছে, কিবা ইতিহাস থাকিছে নেকি?
1: ইতিহাসটো আছে, আছে ইতিহাসটো।
0: পুৰণা আছে না নতুন আছে? কোনটো কোনটো বালা গানা আছে কৈ দিবি না।
1: ইতিহাসতে
0: হয় হয়
1: থাকিব দেই, মই বিচাৰিব দেই।
0: হয়
1: ইতিহাস, ইশ্ক বড়া বেদার দি হে আর রামজি ও রামজি দিল কি কলম সে আচ্ছা আচকো মচকো চোরি চোরি জুদা আপনে দিল বর সে অমল কিলে মানে না টাইম তো ফাট যায় যায় কারণে আপনি দোসরা দিন দেনা দোসরা দিন দিবি ফোন কল থাকছি বলে আপনি এনেকা গানা ফিল্ম তো ভাল পড়া ভাবি না থাকি যাবি এনেকা কোন টাইটেল বাজাবলে আছে এই হিসাব থেকে মানে কই দিলে মই ফাট বাজাই দিব দে ওকে ঠিক আছে হলে মই চোরি চোরি তো বাজাই দিব দে ওকে
0: রমেশ পাত্র, যোগেন্দ্র রংপি, শিকারী রংফার, বিরান হান্সে, রুখুবেলা মেথা, সুনীল পাংচ, দেবাশিষ হাজরিকা, আর ভগবান সিং পারমার, রমেশ প্রজাপতি, অবিনাশ তেলি, রাকেশ পুরান বর্মা, আর সুনীল ঝা, আর ইউগেশ, আর বি বহুত শুনি থাকা
1: আলকা ইয়াগনিক আর কুমার শানু লকাওয়া স্টেফ ফিল্ম আছে ইতিহাস।

0: हेलो।
1: हेलो।
0: हाँ
1: नमस्कार
0: नमस्कार नमस्कार।
1: नमस्कार, मुई प्रेमजी चक्रवर्ती कथा पातिसी।
0: ओके कवि कवि।
1: অসম ৰাজ্যৰ
0: অঁ
1: আপুনি কিমান আছে?
0: মই নাগা মানুহ।
1: নাগা মানুহ অৰ বেংগলী মানুহ মানুহ মানুহ একে মানুহ
0: একে মানুহ
1: ঈশ্বৰ ধানটো হৈছে মানুহ।
0: হয় হয় হয়,
1: সকলৰ মাজত ঈশ্বৰ বিৰাজ কৰিছে।
0: হয় হয় হয়। চ' আজি আপুনি কি গানা শুনিবলৈ মন আছে?
1: আজি মই গীত শুনিব, ফিল্মৰ নাম আছে, মুভিটোৰ নাম আছে আগর তুম না হতে।
0: আগর তুম না হতে
1: আমি আর দিনে কি
0: চাহাতি। ওকে ওকে ওকে,
1: কান্টু শুনিতে।
0: ওই ওই ঠিক আছে।
1: আপনি অনুষ্ঠানটো বহুত প্রেজেন্টেশন সুন্দর করিছো।
0: আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ।
1: পাল লাগিছে এতিয়া মই করিছি আর ফোন লাগিছে।
0: ওকে ওকে,
1: আর আপনার সকল লোককল নমস্কার জানাইছো মই মোর পক্ষ। আর আমি দু চার মিত্রর নাম
0: ওকে
1: নেব।
0: ওকে
1: প্রথমত আপনি শুনিব,
0: ওকে
1: কুমার ডাঙ্গরিয়া শুনিব, অবিনাশ ডাঙ্গরিয়া শুনিব, মিঠুন চক্রবর্তী ডাঙ্গরিয়া শুনিব, আশিষ ডাঙ্গরিয়া শুনিব, অমল বসুমতারী শুনিব।
0: ওকে
1: এতিয়া মুহূর্ত শ্রোতা বন্ধু আকাশবাণী কুহিমা টুইন করে শুনিছে এই ফরমাট সকলই শুনিব। আপনি ভাল লাগবে স্যার।
0: ওকে
1: আপনার নমস্কার জানাইছো।
0: ঠিক আছে, নমস্কার, আপনাকে ধন্যবাদ। আর এই গানাটো টাইটেল সংটো বাজাই দিব না?
1: ইয়েস।
0: ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে দে ওয়াল্ড লিসনার্স, কান এটা শুনব আপনাদের কিশোর কুমার লাগা ওয়াস্টে ফিল্ম আছে আগর তুম না হতে।

0: हेलो।
1: हेलो,
0: हाँ हेलो,
1: गुड आफ्टरनून सर।
0: गुड आफ्टरनून। सुनीता ना,
1: अंजलि
0: अंजलि को ऐसे? ओ अच्छा।
1: कैसे
0: कि किन्नी कहाँ से अंजलि?
1: सर?
0: अच्छा, आज की गाना होने वाले मन कौन तो मूवी लगा?
1: अभी तो खरीफ मूवी से है।
0: खरीफ।
1: खरीफ
0: खरीफ खरीफ खौफ खौफ तो ऐसे खरीफ तो नहीं दे।
1: ফিল্ম
0: আপনি পয়লা বড় ভাবি না রাখিলে ভাল আছে তো, টাইম যাই যাই তো নাই না হইলে তো। ঠিক আছে, কি ফিল্ম? রাজ, RAZZ তো না? রাজ ফিল্ম বড় না? ঠিক আছে, রাজ ফিল্ম বড়। রাজ রাজ উদিত আর অলকা লাগা। ওকে ঠিক আছে, ইতনে মে চাহো তুমে, এইটো বাজাই দিব না? উদিত আর অলকা লাগা আছে, জো ভি কস কস মে, এইটো কিতনা প্যার হে। ও জো জো ভি কস মে হে না? আচ্ছা ঠিক আছে, বাজাই দিব।
1: অস্মিতা বসুমতারী,
0: ওকে
1: সুমিতা বসুমতারী, সোনু হাজরিকা, রেণু পাত্র, আর সাবিনা বেগম, তানুশ্রী সিস্টার, আর পুনম,
0: ওকে
1: আর বহুত শুনে থাকা সাথী এখানকে শুনি বলতেছ।
0: আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ অঞ্জলি দে।
1: ওকে
0: ওকে, বা বাই।
1: বাই।
0: ওয়াল লিসনার্স কান, এটা শুনিব আপনাদের উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক লগা ফিল্ম আছে রাজ।

0: हेलो हेलो
1: हेलो, गुड आफ्टरनून। कैसे
0: गुड
1: हैं?
0: आफ्टरनून गुड आफ्टरनून কেনেগা ভাই কোন মুন্ডা
1: আপনি কি কিনে থাকছেন আজ?
0: ভালো আছে, এতে বি বরখন হয়েছে তো, বারিশ অল্প হয়েছে।
1: আমি এত তো বাড়ি শোনা নাই, হলে বি রাত দিনকানটা আহিব নিচিনা হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, তো টাইম বি নাই হয়ে যাচ্ছে, কথা বেশি কম
1: হয়
0: নাই
1: হয়
0: হলে।
1: হয়
0: ফিল্ম
1: হয়
0: কি
1: হয়
0: গানা আছে, আছে কি ফিল্ম আছে আজ?
1: মিলেঙ্গে মিলেঙ্গে একটু আছে নাকি চাবি?
0: মিলেঙ্গে মিলেঙ্গে
1: হয় হয়
0: মিলেঙ্গে মিলেঙ্গে মিলেঙ্গে তো নাই তো,
1: না না,
0: হয় হয়
1: জিনা জিনা তেরি গলি মে।
0: জিনা তেরি গালি মে তো আছে, ওলা জিনা তেরি গালি মে আছে, তো তেরি গালি মে, জিনা তেরি গালি মে।
1: এতে যাতে হো পরদেশ কি আইটু আছে নাকি? তাতে বিলাক চাবি একবার, কি কি থাকিছে?
0: নাই, জীবন এক সমুন্দর হে এইটো আছে, আর আ প্যার কি রং ভারে, আজ
1: আরে
0: ইস রুত মে জাতি হো পরদেশ পিয়া,
1: তো
0: হয় হয় জাতি হো, জাতি হো পরদেশ পিয়া আছে তো।
1: হয় হয় এটুকে বোঝাবি। আর কাম কাম ব্যস্ত আছে না, টাইমই মত লাগে, পুরো হাইওয়েতে কাম চলি আছে না,
0: হয় হয় হয়
1: সাইডে আহি কিনে কথা পাতি আছে না, এতিয়া
0: ওকে
1: মানে
0: ওকে
1: পুরো ট্রাফিক দি থাকিছে,
0: ওকে
1: মানে নাম নলব কারবি, সব লাগবে লিসনার্স কে দেরি কে থাকিব,
0: ওকে
1: আর আপনি
0: থ্যাংক ইউ,
1: আপনি কবি আপনি কবি থাকিব।
0: ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইকন দে,
1: ওকে থ্যাংক ইউ।
0: ওকে থ্যাংক ইউ। ওয়াল লিসনার্স কান ইটা হনিব আপনার লোকে নিতিন মুকেশ আর অনুরাধা পাটওয়াল লাগা ওয়াস্তে ফিল্ম আছে জিনা তেরি গলি মে।

আমি খান রুপি বলে তেরিকা বিলাক জানি কিনে ভাল পড়া রুপি কিনে যাইছে কলে লাভ রাস্তা আছে। রাইস বিন নাগা ডাল ইটা কই থাকা এইটুকু আসল করে কিনা সবচেয়ে পয়লা কত পড়া আহিছে কই কিনা বিচার করি যাতে ইন্দো চাইনা জায়গা ফালে পড়া আহিছে। সবচেয়ে পয়লা তো সাউথার্ন চাইনা পড়া নর্থ ভিয়েতনাম ফালে আহিছে, লাওস তে আহিছে আর থাইল্যান্ড, থাইল্যান্ড পড়া বর্মা, বর্মা পড়া ইন্ডিয়া আর নেপাল তে আহিছে। এনেকা করে কিনা আস্তে আস্তে আস্তে করে কিনা জায়গা একটা পড়া আলাগ জায়গাতে, দেশ একটা পড়া দূসরা দেশতে এনা করে কিনা আহি আমি খান লাগা জায়গাতে পুঞ্ছা লাগা একটা আছে। নাগা ডাল ইতু তো আলাগ আলাগ জাতি বেশি আছে, কুমা তো লাল হয়, কুমা তো ধরকা ধরকি বি হয় আর কুমা তো অল্প ব্রাউন নিচিনা হয়ে কিনা ডাঙর বি হয়ে থাকে, কুমা তো বোগা নিচিনা হয়, কুমা তো ক্রিম কালার নিচিনা আর কুমা তো গাছি কিনে উঠি কিনে ভাল পড়া লাগে আর একটা জাতো খাতা করে কিনা ছুটু ছুটু গুটি থাকে আর তালাগা রুচি বেশি গাজি কিনা উচান হয়ে কিনা গুটি বি লাগবলে পারিয়া এনেকা বি থাকে। এটা কই দিয়া নিচিনা রাইস বিন বা নাগা ডাল ইটু লই কিনা আমার মানুহ লাগা মাজতে হলে বি আলাগ আলাগ রকম কিসিম খোয়া লওয়া বনায় খাই থাকে, কুম্বা চাটনি বি বনায় খায়, কুম্বা লই কিনা সবজি নিচিনা বনায় খাই থাকে, কুম্বা বুড়া হয়ে যায় কিনে বি রাখি কিনা ডাল নিচিনা বি বনায় খাই থাকে আর কুম্বা মানুষ তো সুপ লাগা হিসাবতে হলে বি বনায় কিনা খাই থাকে। খালি তিতুহে নহয় কিনা রুপি কিনা কুমলিয়া করে কিনা ওলাই থাকা সময়তে ছিঙি কিনা সবজি বি বনায় খাই থাকে আর পুরাপুরি ম্যাচিওর বা বুড়া নোহা সময়তে বি ছিঙি কিনা আমি খান সবজি খান বনায় খাই, চাটনি খান বনায় খাই থাকে আর বনায় কিনা শুকাই কিনা রাখা এনেকা বি করে থাকে। রাইস বিন লাগা বা নাগাদাল লাগা পাতা গাছ খান ইটু খান পুরা শুকি না যাওয়া গতি তো লইগিনা অ্যানিমেল বা জন্তু খান লাগা দানা বি করবলে পারে। কুম্বা খেতি করা মানুষবিলাকরতো রাইস বিন বা নাগা ডাল কই থাকা ইটুতো তেখান লাগা খেতিতে কিলি রূপিয়ে কইলে মল পিছি হবলে দিব কারণে সয়েল ফার্টিলিটি এটু হবলে দিব কারণেহে রূপি থাকে। আর যদি দোসরা বিজন বিলাক বিয়া হয়ে যাইলে বি রাইস বিন বা নাগা ডাল তো ভাল পড়া লাগি থাকে, এটু কারণে নাগা ডাল বি পাহাড়ি জায়গা খানতে খেতি করা মানুষবিলাকর খেতি করা বাগান করা এনেকা সময়তে মাঝে মাঝেতে বেশি রূপি থাকে। ক্লাইমেট বা হাওয়া পানি তো রাইস বিন রুপিয়া নাগা ডাল রুপিয়াতে হাওয়া পানি তো কেনেকা হবলে লাগে কইলে নাগা ডাল রুপিয়াতো হাওয়া পানি তো এনেই ভাল পড়া যতে হলে বি সহি কিনা ওলাবলে পারি থাকে, গরম জায়গাতে হলে বি আর ঠান্ডা জায়গাতে হলে বি ভাল পড়া ওলাবলে পারে। আসল করে কিনা তা লাগা টেম্পারেচার বা তাপমান তো 25-35 ডিগ্রি সেলসিয়াস তক থাকা খানতে বেশি ভাল পড়া ওলাই থাকে আর পানি পরিয়াতো হলে বি 1000 পারালে 1500 মিলিমিটার পরিয়া জায়গা খানতে বেশি ভাল পড়া নাগা ডালতো ওলাই থাকে। রাইস বিন বা নাগা ডালতো মাটি যতে হলে বি রুপিছে কইলে ভাল পড়া ওলাব পারে, গ্রে ব্ল্যাক ইয়েলো নহলে বি ক্রিম কালার সয়েল এনেকা জায়গা খানতে ওলাব পারে। কিন্তু মানুষে খেতি করি কিনা চাহ পরীক্ষা করা সময়তে রেড সয়েল বা মাটি হালকা হয়ে কিনা লাল মাটি এটু খানতে বেশি ভাল পড়া গুটিটি ধরে থাকে। আর খেতি বাড়ি করি কিনা জানিয়া মানুষ বুঝিয়া মানুষ তাইখানে কোয়া লাগা হিসাবতে রাইস বিন নাগা ডাল লাগা খেতি করাতো বেশি মল থাকিয়া জায়গা খানতে রুপিছে কইলে ভাল পড়া গুটি লাগবলে নাপারে, গাছ তো বেশি ভাল হব, পাতা তো বেশি ডাঙর হব কিন্তু ভাল পড়া গুটি ধরবলে নাপারে বলে বি কয়ে আছে। খালি তিতুহে নহয় কিনা নাগা ডাল রুপিয়া জায়গাতে ঘামতো ঠিক ভাল পড়া লাগবলে দিব লাগে, ছায়া নহলে বি আন্ধারা জায়গা খানতে রুপিছে কইলে ভাল পড়া গুটি লাগবলে নাপারি যায়। আমার স্টেট নাগাল্যান্ডে রাইস বিন বা নাগা ডাল কোয়া এটিতো খেতি করা বাগান করা সময়তে মকই খান আর দোসরা বিজন খান লগত মিলাই কিনা রুপি থাকে। খালি তিতুহে নহয় কিনা শুকা খেতি করাতে ধান লগত বি আমি খান রুপি থাকে। আর আমার মানুষ মাজতে ঘর ওসরে বাগান ঝুরু বনা জায়গা খানতে বি নাগা ডালতো রুপি থাকে। কুম্ভ মানুষ নাগা ডাল একলাবি ছুটু জায়গাতে রুপি কিনা ভাল পড়া গতি ধরবলে দি থাকে, নাগা ডাল রুপিয়াবি দোসরা বিজন খান রুপিয়া নিচিনাহে তালাগা খেতি করবলে মাটি খুন্দিবলে এই

খান তো সব করবলে দরকার আছে। মাটি তো ভাল পরা খুন্দি দিবলে লাগে, দুইবার তিনবার ভাল পরা খুন্দা পাশতে নরম করে দিবলে লাগে। খালি তিতুহে নহয়গে না, হাবি গাছবিল তো ভাল পরা সাফা করে দিবলে দরকার আছে। রাইস বিন বা নাগা দাহাল লাগা গুটিবিল রুপিয়া সময়তে বীজন তো ঠিক ভাল বীজন রুপিবলে লাগে। পোকা নহলেবি ছেন্দা থাকা শুকি যা বীজন সাবলে বিয়া এটুখান চুনিগিনা আলাপ করে দিবলে দরকার আছে। কিলে মানে রুপিয়া সময়তে ভাল পরা নুচুনিছে কইলে বীজন পারাবি পোক পোকা বিমার বিলাক লাগি যায়, এটু কারণে এটু বেশি হুঁশিয়ার করবলে লাগে। যদি আমি খান রাইস বিন নাগা ডাল তো রুপিবলে আছে কইলে 12 ঘন্টা ভিজাই কিনা রাখিছে কইলে এটু জলদি গাজি কিনা ওলাই যাবলে পারে। এটু কারণে এটু বি ভাল তেরিকা একটা আছে, মন দিয়ে রাখি কিনা এক রাতি ভিজাই রাখি কিনা তার পিছে দিন থেকে রুপিছে কইলে ভাল। রাইস বিন নহলে বি নাগা ডাল কই থাকা এটুতো কেতিয়া নিচিনাতে রুপিবলে লাগে কইলে মে মহিনা পরা লই কিনা জুন মহিনাতক তো ভাল পরা রুপি কিনা যাবলে পারে। মে আর জুন মহিনাতে রুপিছে কইলে গুটি তো ভাল পরা লাগিবলে পারে। আর আমি খান ভাল পরা যতন করেছে কইলে দোসরা কিবা পোক বিমার নহলে বি হাওয়া পানি ঠিক নহয় কিনা নোকসান করে না দিছে কইলে আমি খান ভাবনা করা গুটি লাগিবলে পারিব। যদি আমি খান হেক্টর লাগা হিসাবতে রুপিয়া আছে কইলে এক হেক্টরে 30 পারালৈ 37 কেজি তক বীজন তো ফেলাবলে পারে। খুন্দি কিনা জায়গা জায়গাতে রুপি কিনা ডিবলিং করে কিনে যায় আছে কইলে 15 পারা 22 কেজি এক হেক্টর কারণে দরকার হব। নাগা ডাল তো রুপি দি কিনা গাজি কিনা বীজন তো ওলাই যাইছে কইলে বেশি পানি নাপুরিছে কইলে বি পানি অল্প চোকা হইলে বি ড্রাফ টলেরেন্ট আছে মানে পানি বেশি নাপুরি কিনা চোকা দিন হয়েছে কইলে বি সহিবলে পারিয়া লাগা বীজন একটা আছে। আর পানি নর্মাল করে কিনা পানি পুরি দিছে কইলে আমি খান আরও এটু রাইস বিন বা নাগা ডাল তো রুপি আছে কই কিনা খেতিতে দোসরা জায়গা পরা পানি আনি কিনা লাগাবলে দরকার নহয়। কিন্তু একটা মন দিয়ে ইয়াত রাখিবলে দরকার থাকাতো তা লাগা জোড়া লাগা ওসরে পানি বেশি পুরি কিনা পানি জুমি কিনা থাকি যাইছে নলে মাটি একদম নরম হয়েছে কইলে রাইস বিন নাগা ডাল লাগা গাছ তো মরি যায় পুষি যায়। এটু কারণে এটু বি ভাল পরা মনতে ইয়াত রাখি কিনা ঠিক সময়তে সাবলে দরকার আছে। হাবি গাছবিল বেশি হয়ে যাওয়া এটু কারণে বি গুটি নালাগিয়ে এনেকাবি নহয় রাইস বিনটু। কিন্তু আমি খান সরু সময়তে গাজি কিনা গাছতে লম্বা করে কিনা খুড়ি গাছতে না যা আগিয়ে তকটু আমি খান ভাল পরা হাবি গাছবিল সাফা করে দিবলে দরকার আছে। আর যদি রাইস বিন বা নাগা ডালটু ফুল ফুলি যাইছে কইলে হয়ে যাব। কিন্তু আমি খান ফুল নফুলিয়াতকটু হুঁশিয়ার করে কিনা হাবি গাছবিল পোক পোকাবিলাকে আহিবলে না দিব কারণে ভাল করে কিনা চাই থাকিবলে লাগে। পোক বিমারবিল বেশি আছে, পোক বিমার খান বি আমি খান হুঁশিয়ার করবলে লাগে। পাউডারি মাইলডিউ রাস্ট কই কিনা এই বিমারবিল আছে, এটু কারণে বিমার লাগি যা খান এটু খান ভাল পরা হুঁশিয়ার করে কিনা সাবলে লাগে। আর কোনটু গাছটু কতে লাগাই কিনা বিমার লাগিছে এটু জায়গাতে বীজন না লাগাবলে লাগে, ওখলাই কিনা ফেলাই দিবলে লাগে। আর ভাল করে কিনা আমি খান যতন করবলে দরকার আছে দোসরা গাছ খান দে বিমার লাগিবলে না দিব কারণে। পোকবিল তো পট বড়র আছে মানে গুটি লাগিয়া সময়তে ভিতরতে পোকা সোমাই যায় ছেন্দা করে কিনা এটু খান বি বেশি নোকসান করে দে এটুপরা এটু বি আমি খান বেশি ভাল পরা সাবলে লাগে। ব্লান্টেড ব্লিস্টার বিটল কই কিনা পোকা একটা আছে এটু বি বেশি নোকসান করে দি থাকে। এটু পোকাটো তালাগা পাতা নরম আর ফুল নরম করে কিনা কুমলিয়া করে কিনা ওলা সময়তে পুরা পাতা নরম খান আর ফুল খান তো খাই দি থাকে আর আমি খান লাগা খেতি নোকসান করে দিয়ে। এটু কারণে ভাল করে কিনা হুঁশিয়ার করে কিনা আমি খান গাছ গাছ দিয়ে বি যতন করবলে লাগে আর পরীক্ষা করবলে দরকার আছে। আমি খান লাগা প্রোগ্রাম শেষ নোহা আগতে আকো দোসরা কথা কই দিবলে থাকা কথাটো আমি খান লাগা কলিজিয়া বা লিভারটো কেনেকা করে কিনা ভাল আর যতন করে কিনা রাখিব কোয়া পরে কিছুমান কথা কই দিয়া হব। মানুহ লাগা জীবনতে লিভার বা কলিজিয়াটো ঠিকঠাক ভাল করে কিনা থাকিবলে বেশি দরকার আছে। আমি খান লাগা গাঁতে কলিজিয়াটো বেশি ডাঙর হিসাবতে মানুহ লাগা জীবনতে মদত দি থাকে। খোয়া লওয়া খা সময়তে হাজাম করিয়াতে হইলে বি লিভার বা কলিজিয়াটো মদত দিয়ে। যে জিনিস খাই আমি খান লাগা

0: এইটো খান বি কলিজা লাগা বিমার হয়ে যাবলে বেশি চান্স আছে। এইটো কারণে আমি খান বেশি হুঁশিয়ার করবলে লাগে। সিগারেট খা মানুষ ধুঁয়া ফেলাই থাকা এইটো খান ওসরতে বি না যাবলে লাগে। যদি আমি খান কিবা দূসরা বিমার হয়ে গিয়ে থাকিছে করে বি ডক্টর খান লগত হুদাহুদি না করে কিনা দাবাই আন্দাজ পড়া না খাবলে লাগে। কেলে মানে দাবাই আন্দাজ পড়া খা পড়া আমি খান লগা গাঁওতে তো আরাম হওয়া নিচিনা ভাবি বলি বি পারে, কিন্তু লিভার বা কলিজিয়াকে বিয়া করে দিবলে বেশি রাস্তা আছে। এইটো কারণে এই বেশি হুঁশিয়ার করবলে লাগে। কেতিয়াবি দাবাই আন্দাজ পড়া না খাবলে লাগে, সুদা সুদি করে গেলেহে ডক্টর খান কি কয় এই মানি গেলেহে খাবলে দরকার আছে। আমি খান লগা গাঁওতে কলিজিয়া বা লিভার কোয়াটো ঠিক কাম করবলে না পারি যাইছে কইলে আমার মানুষ লাগা জীবনতে আলাগ আলাগ দুঃখ দিগদার বেশি আহি যায়। আর ইয়াতে বিমার আলাগ আলাগ বি বেশি আছে, হেপাটাইটিস এ, ই আর বি, সি, হেপাটাইটিস ডি এনেকা বেশি আছে। এইটু খান বি লিভার বা আমি খান লাগা কলিজা লাগা বিমার আছে, এইটু কারণে এইটু বেশি হুঁশিয়ার করবলে লাগে। আজিকালি এনেকা বিমার খান বি বেশি আছে, হুঁশিয়ার নকরার কারণে বি লাগা লাগি হয়ে যায়। আর হেপাটাইটিস হয়েছে কইলে মানুষ লাগা গাও পড়া পুষনা ওলা পানি ওলা মানুষ লগা খুন আর মানুষ লগা সিমেন এইটু খান পড়া বি লাগা লাগি হয়ে যায়। এইটু কারণে এইটু বেশি ভয় হওয়া লাগা বিমার আছে, হুঁশিয়ার করবলে লাগে। মুদু সারাপ বেশি খা পড়া বি লিভার বিয়া হয়ে যায়, কলিজা বিয়া হয়ে যায়। মুদু সারাপ খা পড়া আমি খান লাগা লিভার বা কলিজাতে জখম হয়ে গেলে থাকিছে কইলে দূসরা বিমার বিলাক বি আহি যাবলে আসানি আছে। এইটু কারণে আমি খান হুঁশিয়ার করবলে লাগে। লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এনেকা আলাগ আলাগ বিমার বেশি হয়ে যায়। এইটু কারণে আমি খান কেনেকা করে কিনা ভাল করে কিনা থাকিব এইটু লাগা সময় আমি খান লাগা টকা পয়সা ধন বিলাক কিমান আছে এইটু খান সব খরচা করে কিনে বি কেতিয়াবা তো ভাল নহয় যায়। এইটু কারণে এইটু নোকসান নহা আগেতে আমি খান সব মানুষ বি নিজে নিজে লাগা গাঁও যতন করবলে কদমত হবলে সবচেয়ে দরকার আছে। আকাশবাণী কহিমা পড়া রয়্যাল কানেক্ট প্রোগ্রাম দিয়া ইমানতে শেষ করে আছে।
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment.
2: This is FM Dragoban
1: FM 103 MHz.

0: গুড ইভিনিং, ইটো আকাশবাণী কহিমা সামলাগা খবৰ পুৰি আছে ভাবিনিকি খন। পয়লা হেডলাইনছ, লোকসভা এমপি এস সেবংমারেন জামির বরা এন এইচ আই ডি সি এল রোড প্রজেক্টস লাগা আস্তে বিকাশতে কথা কইছে। মিনিষ্টার তেমজেন ইমনা আলং বরা ডিমাপুর কলেজতে পি এম উষা প্রজেক্টস উদ্ঘাটন করে দিছে। স্কিল বেসড এডুকেশন আর মিলিগিনা বিকাশ জিম্মেদারিতে জোর করেছে। ডেপুটি কমিশনার ওখা মাথন চাংলাও কৈছে হাতিকে লইগিনা কনফ্লিক্ট পরা ওখাদে একশো বস্তি নিচিনাকে আসার করেছে। আর ই এন পি ও পরা এফ এন টি এ এম ও ইউ লাগা ডাইলিউশন খিলাফ করেছে। নাগাল্যান্ড সরকারকে বিল দু বদলাব নকরি গিনা কথা করবলে জোর করেছে। ইতিয়া পুরা খবর। লোকসভা এম পি এস সেবংমারেন জামিয়ার আজি কংগ্রেস ভবন কহিমাদে প্রেস কনফারেন্সকে এড্রেস করিয়াতে 28 আর 29 মে দে ইন্সপেকশন করিয়া পিছিয়ে এন এইচ আই ডি সি এল রোড প্রজেক্টস লাগা আস্তে বিকাশ ওপরে চিন্তা জানাইছে। রিভিউ দু ডিমাপুর কহিমা আর কহিমা জেসামি রাস্তা প্রজেক্টসকে কভার করেছে। মিস্টার জামির কৈছে ইন্সপেকশন দে রোড সেফটি মেজার্স খান পাইছে, তাদের সাইনেজ সেফটি ইনস্টলেশনস বেশি জায়গা খান দে নালা মেনটেন করিয়া খান মিলাই গিনা থাকছে।
1: Contractors are not coming up to that standard, so we have cautioned the NIGDCLC to strictly enforce as per the guidelines and to bring up the standard of the NIGDCL, which in the other states they are also doing it. The contractors used to neglect the maintenance of the drainage, and because of that drainage, damage of roads into sokto hoi dage.
0: এমপি কৈছে বেশি ওলা চলি থাকিয়া প্রজেক্টস খান ইটু সাল শেষ হওয়ার পুরা হয়ে যাব। কিন্তু কহিমা বাইপাস ব্রিজ কাম খান রুখি গিনা থাকিয়া আর মাটি লাগা মামলা খান নিমতে লম্বা সময় বি লোপারে। তাই কৈছে একটা কন্ট্রাক্টর যুন পাটকাই ব্রিজ আর মেজি ভীমার মাজতে রাস্তা চাই থাকছে, ইটুকে কাম ভাল না থাকিয়া নিমতে ওলাই দিছে আর একটা লোকাল কন্ট্রাক্টরকে কাম সাব নিমতে লাগাই দিছে। মিস্টার জামির বরা রোড সেফটি সামান খান চোর হওয়া ওপরে চিন্তা থাকিয়া জানাইছে। আসল দুদিমাপুর সাইডে আর অথরিটিস আর বস্তি লিডার্স খানকে একশন লোলে জোর করেছে। কহিমা জেসামির রাস্তা ওপরে তাই কৈছে কন্ট্রাক্টর্স খান বরা ভরসা দিলাইছে কি বিএসএফ ক্যাম্প জাংশন আর ছাকাবামা মাজতে পট হোলস আর নালা বন হয়ে গিনা থাকিয়া খান 20 দিন ভিতরে চাই দিব। ছাকাবামা পরা আর ডি ব্লক কিক্রুমা লাগা ক্রিটিক্যাল প্যাকেজ টু স্ট্রেচকে কই কিনা জামের কইছে জানুয়ারি 2026 খতম করবলে টার্গেট থাকছে, কিন্তু মথন 42% কাম হে ইতিয়াতক খতম করে কিনা আছে। সিভিল সোসাইটি অর্গেনাইজেশনস আর সরকারি অথরিটিস খানকে মিলাই কিনে একটা জয়েন্ট ইন্সপেকশন করিয়া পিছিয়ে কন্ট্রাক্টর খানকে সেপ্টেম্বর 2026 কাম খতম করিয়া হাসিল করবলে কই দিছে। জামের আর কইছে আর ডি ব্লক কিক্রুমা নিচেতে ব্রিজ টু গাড়ি আহা যা নিমতে জুন 20 তারিখ পরা আরো খুলি যাবলে আশা আছে। হায়ার এডুকেশন এন্ড ট্যুরিজম মিনিষ্টার তেমজন ইমনা আলং আজি কৈছে ভবিষ্যৎ লাগা নাগাল্যান্ড স্কিল বানা আর কাম দে লাগাব পারিয়া হিউম্যান রিসোর্সেস পরা এডুকেশন দে বদলাব আনিয়া দে নির্ভর হব। তাই ইটু কথা ডিমাপুর গভর্নমেন্ট কলেজতে প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান পি এম উষা স্কিম নিচেতে তিনটা ডর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস উদ্ঘাটন করিয়া পিছতে কৈছে। তাই এডুকেশনাল ইনস্টিটিউশনস খানকে জলদি বদলি হয়ে থাকিয়া টেকনোলজি বা চলা দুনিয়াতে এডাপ্ট করবলে দরকার আর স্কিলস খান লগতে স্টুডেন্টস খানকে ইকুইপ করবলে জোর করেছে। মিস্টার আলং বরা সাফ সাফাই যতন করে কিনা রাখিয়া আর বিকাশটু সরকার আর নাগরিক দুইজন লাগাবি জিম্মেদারি আছে কৈছে। মিনিষ্টার বরা 5-10 crore টাকা নিচনা লাগা ট্যুরিজমকে লই কিনা প্রজেক্ট বি প্ল্যান করে থাকিয়া জানাইছে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি সরিতা যাদব কৈছে নতুন ফেসিলিটিস পরা কলেজ লাগা একাডেমিক এনভায়রনমেন্ট ভাল করাব আর ইনোভেশন স্কিল ডেভেলপমেন্ট আর স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রমোট করব। ডেপুটি কমিশনার ওখা মাতং চাংলাও আজি কৈছে ওখা 100 বস্তি ওপরে হাতি থাকিয়া রিপোর্টস নিমতে আর 60 বস্তি নিচনা দে একটিভ কনফ্লিক্ট জোনস হওয়া নিমতে নাগাল্যান্ডে সবসে বিয়া বরা আসার করিয়া ডিস্ট্রিক্ট একটা হয়ে কিনা আছে। তাই আজি ওখাদে অ্যাক্সেস টু জাস্টিস ফর ভিকটিমস অফ হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট ওপরে সেমিনার একটাতে নাগাল্যান্ড স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির পরা ওখা DLSA আর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লগতে মিলি কিনা অর্গেনাইজ করিয়াতে কথা কই থাকিছে। তাই কৈছে হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্ট পরা ধান খেতি প্লান্টেশনস ফার্ম হাউসেস আর দুসরা খেতি বাড়ির সামান খান বেশি বিয়া করে দিছে, ইটু পরা রোজি রতিতে বেশি বিয়া আসার করেছে।
1: A proper survey has to be done on the actual number of elephants and their habitations and the migratory corridors to understand the elephants. Because if we go by the
2: projected statistics that we have, with the highest concentration of wild elephants in the district and the space that they would result in more conflicts in the years to come. So can it be done by confining it to habitats where foraging resources, or can it be achieved by relocation of some of the herds?
0: Member Secretary NSLSA Nico Akami Koshes, Access to Justice for Victims of Human Wildlife Conflict 2025 Scheme Do Victims Khan Ke Muhavza Aro Relief Kodom Khan Lobole Pariwole Legal Modot Diwonim De Shuru Kurise Tai Koshi Victims Khan Do Documentation Claims File Kuria Aro Grievance Redressal Nimte Legal Services Authority Logode Modot Bisariwo Pariwo Wildlife Warden Dimapur Dr. C. Zbini Changlao para iki logote thakya aro joton korigena rakhya laga dorkar opore jor kuise aro kuise manu buhia bishi hoija aro wildlife thakya jaga khan karya para itu conflicts khan bariade yogdan diase State Disaster Response Fund nichede relief measures khan pesh korigena Assistant Manager Relief Recovery and Mitigation NSDMA L Chonjibemo Otu janaise ki 13 districts te 483 beneficiaries to 2018 aro 2026 majode jangli janwar ke loigina durghatna nichere 70.88 lakh taka laga relief paise karyakram de human wildlife conflict par asar kuria victims khan ke relief assistance bhag kuri dise Eastern Nagaland People's Organization NPO bra Frontier Nagaland Territorial Authority FNTA Memorandum of Agreement MOA June to 5th February 2026 te sign kurise itu Nagaland sarkar laga report kuria objections opore chinta janaise ekta statement de NPO bra MOA laga core provisions ke alter nohile bi dilute kuribole pradesh laga koshish ke koise juntu bra legislative executive aro financial autonomy grant kurigine Eastern Nagaland laga agreement komjor kuri dise organization para sarkar ge tai laga commitment ke man rakhibule aro Nagaland legislative assembly de FNTA bill du sign kuria MOA ke modify nokurigina kotha kuribole jor kurise Akashwani Koimabara Abnihalode Koborani Diase Taza Kobor Hunivo Karne Amikala X Handles AIR News Alerts Aro AIR Kohimade follow Kuribe. Abni Hanbara itu Kobordun News on Air app our YouTube channel AIR News Koimabara Hunule Paribo. Welcome back, Abni Han Samlaga Kobor Huniase. Pradhan Mantri Narendra Modi do Ahakali Pujar 11 bajide Akashwani te Man Ki Baat karyakram te desh laga nagrik aro videsh te thakya khan logode tai laga bhavana khan kobole ase itu du hoile monthly radio karyakram laga 134th episode hobo
3: karyakram tu pura Akashwani aro Doordarshan network AIR news website aro news on air mobile app te prasaran kribole ase itu tu AIR news DD news PMO aro ministry of information and broadcasting laga youtube channels te live stream kribole ase Akashwani para karyakram tu hindi te prasaran kuria pasote regional bhasha khante prasar kribole ase
0: ekta december 2022 laga case te jote ekta manubara tai laga stepfather ge morai dise aro tai ge janam dia amage bishi biya bara hamla korise itu garne tai ge koimade court para life imprisonment saza dise principal district aro sessions judge mezivul ti therera rukhetule chuppo ke indian penal code laga sections 302 aro 325 nichede apradhi therase ghatnadu model village viphomade hoise jode aropi bara tai khan laga ghor bitorde tai laga baba amage hamla korise prosecution laga hisabte aropi bara tai laga baba amage poisa mangya pichede jhagra korigina hamla korise tai pichede ghatna jaga bara polai jase trial homoide 11 witnesses ke examine korise court para aro 5000 taka aro 2000 taka bi jurmana loise তাই লাগা ফেসলা দে কোর্ট পড়া জানাইছে কি যদি ডিফেন্স পড়া সাজা কম করুলে কারণ খান কইছে তাদেরকে জিনাগা আরোপী লাগা হেলথ কন্ডিশন খান মিলাই গিনা আছে ইতু জুরম তো বেশি ভারী আরো বিয়া হওয়া নিতে কনসিডারেশন না থাকিব আরো দিয়া সাজা তো ঠিক থাকিয়া কইছে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট ডিমাপুর জন তো স্পেশাল জাজ খেশলি চিশিবরা চলাই থাকিছে তাদে অপরাধী পিপেন থংলোথা এলিয়াস ডিপেন ম্যাচ পড়া একটা মাইনার চুকরিগে বার বার সেক্সুয়াল অ্যাসল্ট আর অপরাধিক ধমকি দিয়া নিমতে ইন্ডিয়ান পিনাল কোড লাগা সেকশনস 376 আর 506 নিচেতে 2 সাল লাগা টান সাজা দিছে চান দিন কুরিয়া সময়তে দরকার মেডিকেল আর ফরেন্সিক সাবুত খান জমা করিছে যেতিয়া সার্ভাইভার দু বাচা বুকি গিনা দেরি হওয়া জানিছে চান বিন্দু উইটনেস খান লাগা গাভা মেডিকেল সাবুত আর সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি লাগা রিপোর্ট খান বড় মদত দিয়া লাগাছে DNA analysis para confirm korise ki apradhi laga genetic profile du notun janam hoa bacha logote milise. Court para age verification records te komi thakya nimde POCSO Act nichede technical discharge kurilebi tate defense para claim kuria dujun miligina manzuri para kuria laga koadu reject kuridise aro aropi ke IPC nichede apradhi therese. Deputy Commissioner Kohima Bara Kohima Aro Mao Majode National Highway 2 de Agere Traffic Restrict Kuria Revise Kurise Aro Dorkar Seva Laga Hila Hili de Asan Kuridise Itian Nutun Order Hisapte Restriction Du Kali Dosta Jaka Opor Laga Bhari Gari Khan Nimte Joldi Asar Kuria Lagu Kuruvo Khobor Seste Headlines Aro Ekbar Janai Diyase Lok Sabha MPS Sabung Meren Jamir Bara NHIDCL Road Projects Laga Aste Vikaste Kotha Kuise Minister Temjan Imna Alongbara, Dimapur College Day, PM Usha Projects Udghatan Kuridishe, Skill Based Education Aro Miligina Vikas Simedari De Jor Kurise. Deputy Commissioner Wokha Mathang Changlao Kushe, Hatigi Ligina Conflict Bara Wokha De Exo Bosli Nishnage Asar Kurise. Aro Enpo Bara FNTA MOU Laga, Dilution Khilaf Kurise, Naglan Sarkar Ge Bill Du Botlaf Nukrigina Kotha Kurule, Jor Kurise. Itu logo deh, jisam laga khobar iman deses kuriya se huni thagibi ahakali pujur 7:25 minute nagamis khobar ani dula se good night.
4: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
5: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
4: Let's build a world where stigma has no place.
5: This information is brought to you by Nagaland State AIDS Control Society.